0: যি পবিত্র কাষায় বস্ত্র পরিধান করতে অথচ নিজের অপবিত্রতা তথাপি পরিহার করে নথা সে অসংযমী অসত্যাশ্রয়ী সে ব্যক্তি পবিত্র গৈরিক বসনর অনুপযুক্ত এহাথিলা গৌতম বুদ্ধঙ্কর যমক বগ্গর নবম ভাষ্য। কাষায় বস্ত্রর সরল অর্থ বৌদ্ধ সন্ন্যাসী মানঙ্কর পরিচ্ছদ, কিন্তু ধর্মপদ যথার্থরে এপরি অর্থরে এহাকু গ্রহণ করুনাহান্তি। কারণ কাষায় বস্ত্র পরিধান করুথবা লোকঙ্কর তো অভাব নাহিঁ এবং সেমানে নিজের মলিনতারু মধ্য শুদ্ধ হই নথান্তি। কাষায় বস্ত্র আধ্যাত্মিক জীবন প্রতি সমর্পিত জীবনর প্রতীক রূপে ধরা যায়। অর্থাৎ যে অন্য সবু বাহ্য বিষয় আসক্তি ত্যাগ করে কেবল আধ্যাত্মিক জীবনরে ঐকান্তিক অভিনিবেশ রাখি থাকে। বৌদ্ধ মতরে অশুদ্ধি অর্থ প্রধানত অহংকার ও অবিদ্যা। অবিদ্যার অর্থ বহির্জগৎ বিষয়ে অজ্ঞানতা নুহে, প্রাকৃতিক নিয়মাবলীর অজ্ঞানতা নুহে, শিক্ষায়তনরে শিক্ষা করুথবা বিষয়র অজ্ঞানতা মধ্য নুহে। এহা হেলা জগতরে বস্তুমানঙ্ক ভিতরে বিরাজিত গভীর সত্য সোধর্ম ধর্ম বিষয়রে অজ্ঞানতা। অর্থাৎ সারা সংসার যাহা উপরকু যেপরি দিশে তা কেবল সেপরি নুহে, তা মধ্যে প্রচ্ছন্ন রয়েছে এক গভীর সত্য। অন্য এক অর্থ তাহা হেলা সে বস্তুর সোধর্ম, তাহাকু জানিবা হিঁ বিদ্যা, ন জানিবা হিঁ অবিদ্যা। অবিদ্যার অর্থ সংসার সকল বস্তু অন্তরাড়ে রহিথিবা সত্য দেখি পারু নথিবার ভ্রান্তি। কিন্তু তাঠারু মধ্যে আহুরি গভীর সূক্ষ্ম অবস্থারে যেউ চিন্ময় সত্তা রহিছন্তি এবং জাগতিক কার্যকারিণী শক্তি রহিছি সংসার পছপটে, তাহা কেবল একাগ্রতা ও ধ্যান মধ্যে জাণি হুয়ে, যাহা জাণিলে ঋষি সম্প্রদায়। আম জীবনের মধ্যে আমি সাধারণ ঘটনাবলী যাহা কিছু সুখ দুঃখ জয় পরাজয় অশ্রু হস ঘটনা দুর্ঘটনা মধ্যে প্রচ্ছন্ন থিবা আমার হিত বা অহিত আমি দেখিপারু নাহিঁ। সৃষ্টির ক্রিয়াত্মিকা শক্তি প্রতি মনিষর জীবন ভাগ্য কিভাবে তিল তিল করে গড়ি চালি থাকে, আম অন্তরাত্মা আবশ্যক অগ্রগতি পাই সে রহস্য বুঝিপারিবার বিদ্যা কোণী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে না, কিন্তু সেই ভ্রান্তির অবসানরে জীবনর সকল সমস্যার সমাধান হুয়ে। ধর্মপদ যে বিষয়কু তীব্র সমালোচনা করেছেন তাহা হল কপটতা। অর্থাৎ আধ্যাত্মিক জীবনর ছলনা করিবা এবং তাহা যাপন নকরিবা, সত্যর অনুসন্ধানর ছলনা করিবা এবং তাহা নকরিবা, কেবল উপর ঠাউরিয়া ভাবে আধ্যাত্মিক জীবনরে আত্মনিবেদন প্রকাশ করি যেপরিকি কাষায় বস্ত্র পরিধান করিবা বা ধর্ম জপমালা তিলক নামাবলী নানা বাহ্য চিহ্ন সবু, কিন্তু অন্তর ভিতরে কেবল নিজ বিষয় স্বার্থ চিন্তা অভিলাষ পূরণ এদিগরে ব্যস্ত রহিবা, এহাকু কহিছন্তি কপটতা। ধর্মপদ আত্মসংযম উপরে মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ন্তি, কারণ বৌদ্ধমানক শিক্ষারে সকল বিষয়ে অমিতাচার হি মন্দ। বুদ্ধ সর্বদা মধ্যপথকু গুরুত্ব দিয়েছন্তি। জীবনর কোণসি চলনিরে আহার নিদ্রা ঠারু আরম্ভ করি সর্বস্তরে আতিশয্য বা অতিরঞ্জনকু পরিহার করিবাকু কুহন্তি। সবু কিছি যথোচিত মাত্রা পরিমিতি সমতা সংযম ও সাম্য ভাবর নিদর্শন। তাঙ্ক দৃষ্টিরে পবিত্রতার অর্থ অবিদ্যার অভাব। যেতবেলে জনে আন্তরিক ভাবে সত্যকু জানিবাকু চাহিব সে নিশ্চয় তাহা জানিপারিব, কারণ ব্যক্তি মধ্যে এপরি কিছু অছি যাহা সদা বিদ্যমান, যাহা তোমাকে মিথ্যা দেখাই দিয়ে সত্যকে স্বীকার করিবাকু সাহায্য করে। কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ কর তুমি জানিপারিব যে যেহেতু তুমি মিথ্যাকে পছন্দ কর সেই হেতু তুমি সত্যকে জানিপার না। আন্তরিকতা থিলে তুমি জানিপারিব যে সহায়তা পরিচালনা এবং কৃপা সর্বদা রয়েছে তোমাই তোম প্রশ্নর সমাধান পাই। তুমি অধিক সময় ভ্রমরে পড়িব না। সত্তার কোণসি অংশে এপরি কিছু অছি যা আত্মপ্রবঞ্চনাকে পছন্দ করে, নচেত আমাকে পথ দেখাইবাই আলোক তো আম ভিতরে সর্বদা প্রস্তুত, কিন্তু তাকে ন দেখি যদি আমি আখি পুজি দেবা তাহা হি কপটাচারিত এবং অনন্ত দৈত্যতা। আমাকে সেই ভ্রান্তিরু মুক্ত রহিবাকু হি পড়িব।
1: শেষ হলা অনুচিন্তা, উপস্থাপনা করেছিলেন মালবিকা রায়।
2: কার্যক্রমে

0: www.gov.in ওয়েবসাইট রু মধ্যে ডাউনলোড করি পারিবে ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকো বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্গঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
1: বর্তমান আরম্ভ করছু ভক্তি গীতার কার্যক্রম প্রথমে শুণিত গীতটি রবীন্দ্র মহাপাত্র কণ্ঠে রচনা করছেন বদ্রী মিশ্র।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କୁ କଲ୍ କରନ୍ତୁ, କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ

শ্রোতা বন্ধু গীতটি সহিত শেষ করছু হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম কু কার্যক্রম শেষে আপনার শুনলে বজরঙ্গী ভাইজান চলচ্চিত্র গীতটি কণ্ঠশিল্পী বিশাল দদলানি এবং প্রীতম গীতটি রচনা করে ময়ূর পুরী টিউন করছেন আপনার আকাশবাণী পুরী 103.4 এফএম পরবর্তী কার্যক্রম প্রচার করছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র।

0: টক স্টুডিওকে।
1: নমস্কার। এই প্রযুক্তি বিদ্যার যুগরে কম্প্যুটর, মোবাইল, ইন্টরনেট আম জীবনকে সহজ করেছে, কিন্তু আমাকে প্রতিবদলরে মানসিক অবসাদ, বিভিন্ন রোগ বি দিয়েছে। সুস্থ শরীর, স্থির মন, নিরাময় জীবন পাই যোগর মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যোগ কেবল ম্যাট উপরে সীমিত নুহে, আমার চিন্তা, কথাবার্তা, ব্যবহারের মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। তবে এ সম্পর্কে তো আমাদের উপস্থিত বিশেষজ্ঞ মহাশয় মানে যে অছন্তি সেমানে অধিক কহিপারিবে। যে আমার স্টুডিওরে উপস্থিত রয়েছন্তি বিশেষজ্ঞ ভাবে যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র মহাশয় এবং যোগ প্রশিক্ষিকা মঞ্জু মিশ্র ম্যাডাম, আপনার দুইজনকে আমি স্বাগত করুছু। নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার। তবে বিষয় তো এই টিকিয়ে পূর্বরু আমার যে উদ্ঘোষক মহাশয় কহিসারিছন্তি আউথরে কই রাখুছু, আমার বিষয় রয়েছে এই ফোন ইন কার্যক্রমর সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এবং আপন মানুষ কই রাখুছু আমার যে টেলিফোন নম্বর দুইটি রয়েছে 0671-230-3146 এবং 0671-230-3149। আপনার এই দুইটি ফোন নম্বর মাধ্যমে আমসহ যোগাযোগ করে পারিবে। বিশেষজ্ঞ মহাশয় দুইজন যে মানে রয়েছেন্তি স্টুডিওর উপস্থিত তাঙ্কু প্রশ্ন পচারি পারিবে। আমার যে বিষয় রহিলা বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস, তবে বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস কিপরি শরীরকু সুস্থ রাখিপারে আমি মহাশয় সুরেশ কুমার মহাপাত্রঙ্ক ঠারু জানিবা।
2: হ্যাঁ, নিশ্চিত ভাবরে মনুষ্য যেতে জন্ম নেউছি তার শৈশব অবস্থা, শিশু অবস্থা, তারপরে যুবক অবস্থা এবং শেষে প্রৌঢ় এবং

हम बोल रहे हैं विविध भारती से। শ্রোতা বন্ধু আপন মানে তো রয়েছে শুনতে কার্যক্রম আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

0: শ্রোতা বন্ধু, রজ পর্বর কেন্দ্রবিন্দু হচ্ছেন নারী মানে। এই তিন দিন ঝিও ও মহিলা মানে ঘর কামর বিশ্রাম নিয়ন্তি।
1: আপন মানে তো জাঁথিবে সমস্তে নূয় ড্রেস পিধি অলতা লগাই মেহেদি লগাই দোলি ঝুলতি আজ গীত গাঁতি। কোণ সে গীত টিকি কহিলে ভাগ্যশ্রী?
0: রজ

0: শ্রোতা বন্ধু কেবে ভাবিছন্তি কি গোটে সম্পূর্ণ জাতি কাহিকে মাটির এই ঋতুস্রাব উৎসবকু পালন করে, কাহিকি ঘরর ঝিওটি আউ ধরিত্রী মাঙ্কর শরীর ছন্দকু গোটি সূতারে গুন্থা যাইছি।
1: শ্রোতা বন্ধু, আম পুরাণ কহে কি আষাঢ় মাস সরিবা পূর্বরু মিথুন সংক্রান্তির তিন দিন পর্যন্ত আম ধরিত্রী মা রজস্বলা হুয়ন্তি। এই তিন দিনকু আমি কহু রজ, কিন্তু এটা কেবল পৌরাণিক কথা নুহে, এইটা হচ্ছে ভূ ঋতু বিজ্ঞান।
0: হ্যাঁ যুব বন্ধু, খরাদিনে সূর্যঙ্ক প্রচন্ড তাপরে মাটি শুষ্ক ফাটি যাই, জীবনী শক্তি মধ্যে কমে যাই। মৌসুমীর প্রবেশ পূর্বরু প্রকৃতি নিজকে ঋতু রূপে প্রস্তুত করে, যেমিতি জনে নারীর শরীর সন্তান ধারণ পূর্বরু ঋতুস্রাব মাধ্যমে নিজকে শুদ্ধ করে, সেমিতি ধরিত্রী মাতা বি নিজ ভিতরে জমি রহিতিবা উত্তাপ বিষ ও অনুর্বরতাকু ত্যাগ মধ্যে করেন্দে।
1: যেমিতিকি আপন জানিথিবে রজ হচ্ছে আমার তিন দিন। পহিলি রজ যেদিন ধরিত্রী মাঙ্কর ঋতুস্রাবর প্রারম্ভ হয়ে থাকে, মাটি ভিতরে উষ্ম সঞ্চালন আরম্ভ হুয়ে। তাপরে আমার রজ সংক্রান্তি, যেউথেরে ধরিত্রী মা নিজ ঋতুস্রাবর চরম সীমারে থাকে, মাটির সমস্ত রন্ধ্র খোলি যায়। আউ তৃতীয় দিনটি হচ্ছে ভূমি দহন, ধীরে ধীরে মা শান্ত হুয়ন্তি এবং সে বর্ষার প্রথম বুন্দাকু নিজ গর্ভরে ধারণ করে নিজকে প্রস্তুত করন্তি।
0: আউ চতুর্থ দিন বসুমতী স্নান, অর্থাৎ ঋতু স্নান পরে মাঙ্কর পবিত্র স্নান, এহাপরে হি চাষ আরম্ভ হুয়ে, কারণ এবে মাটি উর্বরা এবং গর্ভধারণ ক্ষম। অনেক পচারন্তি কিন্তু শ্রোতা বন্ধু, মাটির পর্ব সহ ঝিওর মাসিক ধর্মর কোন সম্পর্ক রয়েছে?
1: আর আপন মানে জানি আশ্চর্য হবে কি উত্তরটি বহুত গভীর। আমার সংস্কৃতি কেবে বি ঋতুস্রাবকু অশুদ্ধ কহি নাহি, সে তাকু সৃষ্টির স্পন্দন কহিছে। নারী দেহ প্রতি মাসরে সন্তান প্রাপ্তি পাই নিজকে প্রস্তুত করে থাকে, সেথিপাই ঋতুস্রাব মাধ্যমে অদরকারি তন্তুকু বাহার করে। ঠিক সেহিপরি ধরিত্রী মা বি প্রতি বর্ষ নিজ ভিতরর উত্তাপ ও মলিনতাকু রজ রূপে ত্যাগ করন্তি। দুইটি যাক সৃজন পূর্বর শুদ্ধিকরণ, তেণু আমি কহু যাহা পিণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে।
0: ঠিক কহিছ ভক্তি, হাজার বর্ষ তলে আম পূর্বজ মানে দেখিলে যে যেউ তিন দিন মাটি রজস্বলা হুয়ে, সেই তিন দিন হল করিলে মাটি কু কাটিলে ফসল নষ্ট হুয়ে, কারণ সে সময়ে মাটির মাইক্রোবায়ল ইকোসিস্টম অত্যন্ত সংবেদনশীল থাকে। তেণু সে নিয়ম কলে যে এই তিন দিন ভূমিকে কষ্ট দেবানি। আউ যেহেতু নারী হি সৃষ্টির প্রত্যক্ষ প্রতিরূপ, তেণু নারী কু বি সেই তিন দিন শ্রমর মুক্তি দিয়াগলা। এইটা ছিল বিশ্বর সর্বপ্রথম ঋতুকালীন ছুটি।
1: যাহা কহিল তেবে শ্রোতা বন্ধু, রজ শব্দর অর্থ কেবল ঋতুস্রাব নুহে, সাংখ্য দর্শনরে রজস হেউচি তিন গুণ মধ্যর গোটিয়ে, যাহা ক্রিয়াশীলতা ও সৃজনশীলতার প্রতীক। রজ পর্ব অর্থ হেউচি প্রকৃতি নিজের রজস গুণকু জাগ্রত করুছি, আউ নারী শরীর হি এই রজস গুণর জীবন্ত উদাহরণ। তেণু রজরে নারীকু সম্মান দেবা অর্থ হেউচি সৃষ্টির সম্মান করিবা।
0: তেবে শ্রোতা বন্ধু, আপন জানন্তি কি আমি রজ কাহিকি পাড়ু? কেবল পরম্পরা পাই নুহে, এহার তিনোটি গভীর কারণ মধ্যে রয়েছে। প্রথমে যদি কহিবা পারিস্থিতিক কৃতজ্ঞতা বা ইকোলোজিক্যাল গ্রাটিচ্যুড, আমি ধরিত্রী মা কু ডাকু, কিন্তু মা কোন কেবল দেবা পাই থাকে না, তাঁকর বি থকাপন থাকে, সে বি থকি যাতে, তাঁকর বি ঋতুচক্র অছি। রজ হেউছি সেই দিন যেবে আমি কহু কি মা তু তিন দিন কিছু করনি, আরাম করে, আমি তোতে হলরে চিরিবুনি, পাদরে দলিবুনি, তু কেবল বিশ্রাম কর। এহা হেউছি স্থায়ী কৃষির এক সর্বপুরাতন পাঠ মধ্যে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, যে সমাজরে ঋতুস্রাবকে নিয়ে অনেক ছুঁয়া অছুঁয়া অছি, সেই ওড়িয়া মাটিরে হি যেউঁটি

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ ପୁରୀ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି 103.4 ଏଫ୍ଏମ୍ ମାଧ୍ୟମରେ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏକ ଭକ୍ତି ଗୀତ। କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଶିଳ୍ପୀ ସୋନୁ ନିଗମ, ଗୀତିକା ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়েছি তবে আজ কার্যক্রম কু এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক আজ পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি যুগল কণ্ঠে সে যাই অরিজিৎ সিং, চিন্ময়ী শ্রীপদ, গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীতকার শঙ্কর হেসান লয়, চলচ্চিত্র টু স্টেটস।

শ্রোতা বন্ধু আপনমানে দোলজে শুনছন্তি শ্রী জগন্নাথ ভজন কার্যক্রম। এদের কণ্ঠশিল্পী অনেক তপ মিশ্র, গীতিকার ডক্টর নির্মল নায়ক, সঙ্গীত সংযোজনা অভিজিৎ মজুমদার।